मेरा साया साथ होगा, संजय जोधा की आवाज में आपने सुने सुने वालों। एंड संजय जोधा इज ऑन द हॉप ऑन द 8 नवंबर इन द मीरफर्ट उजाला के दिवाली फेस्टिवल ऑफ लाइट्स में मैं आविष्कार के साथ। Koop je kaarten op tijd via meervaart.nl. Kaarten vanaf €15. Wacht bij Aap Grielina. En natuurlijk naast Sanjay Jodha hebben wij Ravinder Singh Biddy, Mausmi Roy, Indru Neel Roy en nog veel meer. En Sachem Matadin ook uit Suriname. You are Ujala Radio. Ja, hè, je hoort zo'n wel Ujala Radio. Ik is er hier aan het programma mee. Ga ik nu even kijken of ik verbinding kan krijgen met Suriname.

0: effectief adverteren, maar wel betaalbaar. Kies voor Ujala Radio en bel 020 409 0807 of mail naar info@ujala.nl.
1: Dit is Annemieke Bosgaard van de ANWB. De meeste vertraging wordt nu veroorzaakt door wegwerkzaamheden. Zo loopt het vast op de A4 Den Haag naar Amsterdam. Vanaf Schiphol heb je 10 minuten extra reistijd. Dan de A10, de Ring Zuid richting Utrecht. Voor knooppunt Amstel 5 kilometer file met 10 minuten tijdsverlies. En tot slot de A28, Utrecht naar Zwolle. Tussen afrit Maarn en knooppunt Hoevelaken staat 4 kilometer file met 10 minuten extra reistijd. En tot zover de ANWB verkeersinformatie.
2: Ujala Radio, देश भर में तू जान है तो Ujala Radio, उजाला ही उजाला देश भर में हाँ हर गांव में हर कोना में ओटो में घर में सुनाई देता है Ujala Radio DAB Plus के जरिए उजाला इस फन हेल नेलॉन तू जान है तो ढिंढोरा बजा दीजिए.

0: WR.
1: Dit is Annemieke Bosgaard van de ANWB. De meeste vertraging wordt nu veroorzaakt door wegwerkzaamheden. Zo loopt het vast op de A4 Den Haag naar Amsterdam. Vanaf Schiphol heb je 10 minuten extra reistijd. Van de A10 de Ring Zuid richting Utrecht. Voor knooppunt Amstel 5 kilometer file met 10 minuten tijdsverlies. En tot slot de A28 Utrecht naar Zwolle. Tussen afrit Maarn en knooppunt Hoevelaken staat 4 kilometer file met 10 minuten extra reistijd. En tot zover de ANWB verkeersinformatie.
2: Ujala Radio. देश भर में सुनाई देता है FM DAB+. तोर घर में तोर ऑटो में तू बता दे सबको इसे उजाला रेडियो DAB+ पर देश भर में उजाला रेडियो द क्रोस्ट कैट द बेस्ट उजाला रेडियो.